0: 劝。
1: কি বুকি নে এগলে বসে রাখো? Something all right? ব্যান্ড এসে তো দামি মিউজিক প্লে করে আছে, তাও নাচ না?
2: কি রে গো,